0: এবং কেন্দ্র সরকারক বিভিন্ন যোজনা তথা বিকাশমূলক কার্যক্রমগুড়িকর সফল কার্যান্বয়ন উপরে বৈঠকরে আলোচনা হয়েছিলা। ডাক্তারমানঙ্কর দাবি পূরণ প্রসঙ্গে স্বাস্থ্য বিভাগ পক্ষের এক পাঁচজণিয়া কমিটি গঠন নেই বিজ্ঞপ্তি প্রকাশ পাইছি। অর্থ সচিব কমিটির অধ্যক্ষ অছন্তি। আসন্তা 22 তারিখরে কমিটি সহ ওড়িশা মেডিকাল সর্ভিস আসোসিয়েশন ওমসার প্রথম বৈঠক হব বলে স্বাস্থ্য বিভাগ পক্ষর কুহাযাইছি। 10 দফা দাবি নেই জুলাই পহিলারু ডাক্তারমানে কার্য বন্ধ আন্দোলন করিথিলে এবং 4 তারিখরে সরকার ওমসা সহিত আলোচনা করিথিলে। চলিত বর্ষ ম্যাট্রিক পরীক্ষায় কৃতকার্য হয়েছিবা ছাত্রছাত্রীমানঙ্ক পাই ডিজিটাল সার্টিফিকেট উপলব্ধ হেউছি। ছাত্রছাত্রীমানে সেমানঙ্কর রোল নম্বর ব্যবহার করে ডিজিটাল সার্টিফিকেট বোর্ড ওয়েবসাইট্রু ডাউনলোড করে পারিবে বলি মাধ্যমিক শিক্ষা পরিষদ পক্ষর কুহাযাইছি। ম্যাট্রিক সার্টিফিকেট প্রথম থর পাই দুই ভাষার মুদ্রণ করা যাউতিবারু সামান্য বিলম্ব হেউছি। ছাত্রছাত্রীমানঙ্কু উচ্চ শিক্ষার নাম লেখাইবা পাই ডিজিটাল সার্টিফিকেটর ব্যবস্থা করা যাইছি বলি বোর্ড কর্তৃপক্ষ কহিছন্তি। সামাজিক গণমাধ্যমে প্রসার হেউথিবা শিশু বাটিকার শিক্ষক নিযুক্তি সম্বন্ধীয় খবরকু অর্থ বিভাগ পক্ষর খণ্ডন করা যাইছি। অর্থ বিভাগের সূচনা অনুসারে সরকার পক্ষর এ সম্পর্কের কোণসি বিজ্ঞপ্তি প্রকাশ পাই না। এভাবে বিভ্রান্ত অনধিকৃত মনগড়া খবরর দূরে রহিবা জনসাধারণকু বিভাগ পক্ষর পরামর্শ দিয়া যাইছি। কেন্দ্র জনজাতি ব্যাপার রাষ্ট্রমন্ত্রী দুর্গাদাস উইকে নয়াগড় জেলা কণ্টিলো গস্তরে যাই জগন্নাথ সংস্কৃতির আদিপীঠ মহাপ্রভু নীলমাধব দর্শন করেছেন। এই অবসরের মন্ত্রী মন্দির পূজক সহ বিভিন্ন সমস্যা সম্পর্কের আলোচনা করে। মালকানগিরি স্বাভিমান অঞ্চলের স্থায়ী জীবিকা যোগাই দেওয়া পাই আইটিডিএ পক্ষর জাফরা চাষ আরম্ভ হয়েছে। চিত্রকোণ্ডা ব্লকর গুণ্ঠাওয়াড়া পঞ্চায়েতর ঘাটুকোণ্ডা পপুলুর পঞ্চায়েতর সান্দেরী এবং কুরমানুর পঞ্চায়েতর আলুরকোটা গ্রামে এহা প্রারম্ভিক পর্যায়ে আরম্ভ হয়েছে। এই অভিযানের প্রায় 1000 হেক্টর জমিরে 8 লক্ষ জাফরা চারা রোপণ করা জেলা প্রশাসন পক্ষর স্থির করা যাইছি। স্বাভিমান অঞ্চলের বেআইন গঞ্জেই চাষক সম্পূর্ণরূপে প্রতিহত করে জাফরা মঞ্জি সংগ্রহ ও বিক্রি মাধ্যমে স্থানীয় লোকঙ্কর আর্থিক স্থিতি উন্নতি আনিবা জেলা প্রশাসন পক্ষর এই পদক্ষেপ নিয়াযাইছি। আসন্তা 11 তারিখর পুরীর সপ্তাহক 3 দিন পুরী কোরাপুট পুরী এক্সপ্রেস চালিব এবং 12 তারিখর কোরাপুটর ট্রেনটি বাহারিব। সোমবার গুরুবার ও শনিবার দিন ট্রেনটি সকাল 7টার পুরীর বাহারি রাতে 11:30 কোরাপুটে পৌঁছিব। কোরাপুটর সকাল 5টার ট্রেনটি পুরী অভিমুখে যাত্রা করে রাতে 10:20 পৌঁছিব। প্রত্যেক মঙ্গলবার শুক্রবার ও রবিবার দিন ট্রেনটি কোরাপুটর যাত্রা করিব। ভদ্রক জেলা প্রশাসন পক্ষর ভণ্ডারী পোখরী ব্লকর বন্দলো গ্রাম পঞ্চায়েতরে আর্থিক সাক্ষরতা আর্থিক অন্তর্ভুক্তিকরণ ও সাইবর সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়ে যাইছি। শিবিরে জেলা আর্থিক সেবা ও সঞ্চয় অধিকারী ব্যাংক অধিকারী প্রমুখ যোগদে সঞ্চয় অর্থর মহত্ব জনাইবা সহ আর্থিক সাক্ষরতা এবং সাইবর অপরাধর সুরক্ষিত রহিবা সম্পর্করে পরামর্শ দেইথিলে। ওড়িশা সাহিত্য একাডেমী আনুকূল্যের এবং জেলা প্রশাসন সহযোগে নবরঙ্গপুরস্থিত আরসিডি উচ্চ বিদ্যালয়ের স্বনক্ষত্র দিবস 2026 পালিত হয়ে যাইছি। ওড়িয়া ভাষা সাহিত্য ও সংস্কৃতির প্রচার প্রসার তথা ছাত্রছাত্রী মধ্যে এর আদৃতি বৃদ্ধি করা উদ্দেশ্যে এই কার্যক্রমের আয়োজন করা যাইথিলা। হায়দ্রাবাদর জিএমসি বালাজোগী আথলেটিক স্টাডিয়ামে অনুষ্ঠিত জাতীয় জুনিয়র বালিকা সেভেন্স রগ্বি চম্পিয়নশিপ্রে ওড়িশা চম্পিয়ন হয়েছে। গতকালি খেলা ফাইনালে মহারাষ্ট্রক 15-0 হরাই ওড়িশা বালিকা দল টাইটল হাসল করেছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলের সৃষ্টি হয়েছে অবপাত দুর্বল হওয়া পরে রাজ্যের বর্ষার পরিমাণ হ্রাস পাইছে। আজিঠার আসন্তা 12 তারিখ পর্যন্ত রাজ্যের অল্প কেতেক স্থানরে স্বল্পরু মধ্যম ধরনের বর্ষা হয়েপারে। পানিপাগ বিভাগ সূচনা অনুসারে কেন্দুঝর ও ময়ূরভঞ্জ জেলার আজ ঘড়ঘড়ি সহ বর্ষা হওয়া নেই অনুমান করা যাইছে। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এতিকি। পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারিবে অপরাহ্ন 2:32।
1: আপন মানে কার্যক্রম শুনুছেন আকাশবাণী কটক কেন্দ্রর প্রচার করছু আমার স্বাস্থ্য। আজ রয়েছে আলোচনা যক্ষ্মা রোগর চিকিৎসা। আলোচিকা ডাক্তার গীতাঞ্জলি পণ্ডা।
2: ଯକ୍ଷ୍ମା ବା ଟିବି ରୋଗ ବିଷୟରେ ଆମ ସମସ୍ତଙ୍କର କିଛିଟା ଜ୍ଞାନ ରହିଛି। ଏହା ଏକ ଅତି ପୁରାତନ ରୋଗ। ମାଇକୋବ୍ୟାକ୍ଟେରିୟମ୍ ଟ୍ୟୁବରକୁଲୋସିସ୍ ନାମକ ଜୀବାଣୁ ଦ୍ୱାରା ଏହି ରୋଗ ହୋଇଥାଏ। ରବର୍ଟ କକ୍ ପ୍ରଥମେ 1882 ଏହି ରୋଗ ଜୀବାଣୁକୁ ଚିହ୍ନଟ କରିଥିଲେ। ଯକ୍ଷ୍ମା ରୋଗ ବାଳ ଓ ନଖକୁ ଛାଡ଼ିଦେଲେ ଶରୀରର ଯେକୌଣସି ଅଙ୍ଗକୁ ସଂକ୍ରମଣ କରିପାରେ। କିନ୍ତୁ ଆଜି ଆମେ ଫୁସ୍ଫୁସ୍ର ଯକ୍ଷ୍ମା ରୋଗ ବା ପଲମୋନାରୀ ଟ୍ୟୁବରକୁଲୋସିସ୍ ବିଷୟରେ ଆଲୋଚନା କରିବା। ଫୁସ୍ଫୁସ୍ର ଯକ୍ଷ୍ମା ରୋଗ ଏକ ମାରାତ୍ମକ

আমি কথা হচ্ছিল বর্ষাদিনে স্বাস্থ্যরক্ষার উপায় সম্পর্কে। বর্ষা ঋতুরে স্বচ্ছতা এবং পোশাক প্রতি ধ্যান দেওয়া উচিত। খাদ্য খাইবা পূর্বরু এবং শৌচালয় আসিবা পরে সাবুনে ভালোভাবে হাত ধোয়া উচিত। ওদা কপড়া কিংবা ওদা মোজা দেহরে বহু সময় রাখন্তু না, এহাদ্বারা ফঙ্গাল ইনফেকশন হবার সম্ভাবনা থাকে। সববেলে সুতা এবং হালুকা পোশাক পিন্ধন্তু। বর্ষাদিনে ঘর এবং পরিবেশর যত্ন নেওয়া মধ্যে উচিত। ঘর চারিপাখে পানি জমিবাকু দিয়ন্তু না, পানি জমিলে ডেঙ্গু ম্যালেরিয়া প্রতি ভলি রোগ সৃষ্টি হয়ে থাকে। শোয়া সময় নিশ্চিত ভাবে মশারি বাঁধি শুয়ন্তু। এমিতি কতক কথা প্রতি দৃষ্টি দিয়ন্তু আও নিজকু বর্ষা ঋতুর নিজকু বর্ষা ঋতুরে নিজ স্বাস্থ্যকু সুস্থ রাখন্তু।

0: তিনি ব্রহ্মাণ্ড বৈদ্যের হেলা ধন্য
1: ধন্য
0: সমস্তে বললে হে মহাদানে
1: কর্ণ
0: হে কর্ণ দানে কর্ণ রানী কথা নারায়ণ মনরে হেলা
1: চিন্তা
0: মনে হেলা চিন্তা
1: মনে হেলা চিন্তা
0: বৈকুণ্ঠ ভুবনরে জানিলে ভগবান
1: কর্ণ
0: রাজা যদি দেব অচ্ছি
1: দান
0: দান বড়রে মোর আসন ঘেনে
1: জীব
0: আউ কি বৈকুণ্ঠ মোর অধিকার
1: থিব
0: আজি মু জীবে মরতে বুঝবি তা দান কি পরি রাজা কর্ণ দেউছি সম্মান এতে বলি মহাপ্রভু মনে চিন্তা।

0: কহিলে ব্রাহ্মণ
1: আহা
0: যদি তোহরে দান নাহি
1: তাহলে
0: আজি মু উপবাস থিবি কালিকু দান
1: হিলি আ তো ঘর ভিতরে আজি উপবাস রহিবি
0: কালি ব্রাহ্মণ
1: আ কালি সকাল দেব যেতে হে নি সব পলিবি
0: ব্রাহ্মণ কথা শুনি কর্ণ কহিলে বা মহাপ্রভু
1: হেলা হেলা
0: উঠে ভাত রাঁধিলা খাই দেব
1: আচ্ছা
0: কর্ণ কহিলে যেতেবেলে
1: ব্রাহ্মণ কহিলে
0: হে ব্রাহ্মণ কহিলে হে
1: আহা
0: তু মতে অর্ণ দেই পারিবু নাহি
1: দেই পারিবু নে কর্ণ
0: কর্ণ বইলা মুহি নিশ্চয় দেবি অর্ণ
1: ব্রাহ্মণ
0: বইলে কর সত্য বচন
1: ব্রাহ্মণ
0: বইলে কর্ণ সত্য কইলা
1: বা
0: নি বস্তরে জল ঢালিন
1: দেলা
0: সত্য পাই করি হরি বইলে বচন মনুষ্য মাংস হিলে মু করিবি ভোজন
1: রাম দে গো রাম দে নবীন সুন্দর শ্যাম
0: সত্য করাইলে ব্রাহ্মণ
1: আহা
0: কর্ণ যেতেবেলে সত্য কলা
1: আহা
0: ব্রাহ্মণ কহিলে মতে মনুষ্য মাংস
1: মনুষ্য মাংস ছাড়া অন্য কিছু মাংস খাইনি রে বাবু
0: কর্ণ বইলে হে সুবেদে গোসাই
1: আহা
0: তুমঙ্কু হেব মনুষ্য কেতে জন পায়
1: শুনি
0: করি ব্রাহ্মণ বইলে এক জন
1: জন
0: দশ জন দেবী বইলা রাজা কর্ণ কর্ণ বচনে যে ব্রাহ্মণ কহিলা এতে প্রয়োজন মোর নহিব
1: বইলা
0: পুত্র বিশিকে সন্তু দেবে দেবু
1: দেবে
0: মতে তু অন্ন ভোজন করাই
1: রাম
0: ভগবান কহিলে
1: আহা
0: হে রাজা মোর অন্য মাংসরে দরকার নাহি মনুষ্য খাই
1: কেবল মাত্র মু মনুষ্য মাংস খায়
0: কর্ণ কহিলে কেতে জন খাইব
1: আ দশ জন না বারো জন না কুড়ি জন না পঁচিশ জন খাইবে
0: ব্রাহ্মণ কহিলে মহাপ্রভু তোর পুয়াকু একা দেবু
1: আ একমাত্র
0: একমাত্র তোর পুয়াকু দেবু
1: আহা
0: কর্ণ বইলে গোসাই এক করু দুই নাহি কেমন তেনি যো পুত্রকু মারি দেবে
1: মুহি
0: লক্ষে বারি হাজে লক্ষে রুহি দেবি
1: দেবি
0: আজে তোমার গোসাই হে বিনয়
1: হইবি
0: গোবিন্দ বইলে রুহি মাছ নারায় পদ্মাবতী রাণীকু যাই কহি দেলা
1: পদ্মাবতী
0: বইলা

0: দেখো করিবে যে মিছ,
1: করিবে যে মিছ,
0: দেখো এ ব্যবহ কত আসিছি
1: প্রত্যক্ষ।
0: হেমন্ত বলি হরিমনরে বিচারিলে,
1: এহে
0: পত্রে কয়া বলি সে ভুঞ্জিণ বসিলে,
1: বইলে
0: কর্ণ তুহিগ পত্রে বসাইবে।

0: ভগবান বইলে ধন্য রে কর্ণ তোর এতে ধন সম্পত্তি এপরি রাজ বিভূতি
1: তথাপি
0: মাত্র পুও তাকে তুই কিছু চিন্তা ন করি
1: কুমারি
0: মাংস দেইছু মতে
1: বর্তমান অর্ণ বাড়িছু
0: এই কথা লক্ষ্মী কু কহিলে মিছ কই
1: লক্ষ্মী শুনলে এই কথা মিছ কই
0: তাঙ্কু সঙ্গে আনিছলে দেখি থান্তা দেখ ভক্ত মান মহত্ব রাখিবা পাই গোটি মাত্র পুও কু সে বধ করিছি আজ সংসারে চারি ছটা পিলা লড়ুছন্তি লোকে
1: হেলে
0: এই রাজ্যরে ধন্য যে এই কর্ণ ঠারু আর কেহি বড় না
1: এই
0: কথা ভাবি ভগবান বলে চারি ভাগ করে দে অন্ন
1: অন্ন চারিটা পত্র রে বাড়ি দিও
0: যেতেবেলে চারি ভাগ হেলা পত্রী বসিলে ভগবান আউ বইলে কর্ণ তু পত্রী বসিলা
1: গোটে পত্র বসি যা কর্ণ
0: কহিলা মহাপ্রভু মু পুয়া কু কেমন দেখাইবি ভগবান বইলে তু যদি ন খাইবু মু ভাত ছাড়ি দেবি সেতেবেলে কর্ণ রাজা মনরে দুঃখ কলা পত্রে কোয়াবরি সে ভুঞ্জিবি
1: বইলা
0: রাণী কু চাহি গোবিন্দ বইলে বচন তুই পত্রে বসি রাণী ভুঞ্জ এবে
1: অর্ণ
0: পদ্মাবতী।

0: 12 ଜୁଲାଇରୁ 16 ଜୁଲାଇ ପର୍ଯ୍ୟନ୍ତ ଉତ୍କଳ କାରଣୀଚି ହସ୍ତତନ୍ତରେ 10% ପ୍ଲସ 20% ଓ ହସ୍ତଶିଳ୍ପରେ 10%ର ବିଶେଷ ରିହାତି। ଏହି ଅଫର ଉତ୍କଳିକାର ସମସ୍ତ ଶାଖା ଓ www.utkalikaodisha.com ଉପଲବ୍ଧ।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস। এথরে আসন্ত শুনিবা
4: শিল্পী যোগেন্দ্র মহাপাত্র এবং ज्योतिर्मय महापात्रंक कंठरे परवर्ती गीतटी। गीत रचना करिसेंती किशोर चंद्र नंदा।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: ରଥଯାତ୍ରା ଉପଲକ୍ଷେ 12 ଜୁଲାଇରୁ 16 ଜୁଲାଇ ପର୍ଯ୍ୟନ୍ତ ଉତ୍କଳିକା ଆଣିଛି ହସ୍ତତନ୍ତରେ 10% ପ୍ଲସ 20% ଓ ହସ୍ତଶିଳ୍ପରେ 10%ର ବିଶେଷ ରିହାତି। ଏହି ଅଫର୍ ଉତ୍କଳିକାର ସମସ୍ତ ଶାଖା ଓ www.utkalikaodisha.comରେ ଉପଲବ୍ଧ।
4: ଶୁଣୁଛନ୍ତି ସୁଗମା ସଙ୍ଗୀତ ଆକାଶବାଣୀ ଭବାନୀପାଟଣା କେନ୍ଦ୍ରରୁ। କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଏଥର ଆସନ୍ତୁ ଶୁଣିବା ଶିଳ୍ପୀ ଭିକାରୀ ଚରଣ ବଳଙ୍କ କଣ୍ଠରେ ଗୀତ ରଚନା ଗୌରବ ପଟ୍ଟନାୟକ।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট?
1: তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: আপনমানে কার্যক্রম শুনুছন্তি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্ররু। কার্যক্রমে এথর আসন্তু শুনিবা শিল্পী বেণুধর সুবুদ্ধিঙ্ক কণ্ঠরে গীত রচনা করেছেন অমেয় বিক্রমানন্দ ভূঁইয়া।

9:15 এবং রাতে 9:30 রয়েছে চর্চা কা বিষয় হে। এই সমস্ত কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি রু। রাতে 10:00 রয়েছে হিন্দি কথাচিত্রের গীত এবং শাস্ত্রীয় সঙ্গীতক্রমে শুনেপারে শাস্ত্রীয় গায়ন রাতে 10:30 পরিবেশন করবে পণ্ডিত অজয় পোহঙ্কর। এলা আজ আমার তৃতীয় অধিবেশনরে প্রচারিত হওয়াকু কার্যক্রম সম্পর্কিত সূচনা আকাশবাণী ভবানীপাটনা এইটি শেষ করুছ আজর দ্বিতীয় অধিবেশন। তৃতীয় অধিবেশনের কার্যক্রম সহ পুঁ থে উপস্থিত হবু অপরাহ 5টায়। সেতবে যাই বিদায় দিয়ন্তু।

0: પશ્ચિમી થઈ કરવી કિછી લાભ નહીં
1: હોય પરે હેદાક જેત કી સે બુરીંગ કુળ કી જાટા કોર
0: હોય
1: પાયન તો સરી જોચે એનું બહારવા કાંટા કો
0: હોય
1: હેતાર લાગી નાની આમ કે એવેર નું એકા સચેતન હવાર કથા આર જાગતિયાર હી કરી આમ કે પાયન કેંતા કરી આમે સંચય કરમા હેતાર વિચાર કરવાર કથા
0: હો ઈટા બાકી તુ ગુટે બને કથા કહલુ બોલ તો
1: હે
0: પેન કે કેંતા કરી આમે સંચય કલુ બોલે ચાસ કામતી હેટા કે લગેઈ પારમા
1: હોય
0: જે કેંતા કરી કરમારી બાબુ
1: ઈ વર્ષા દિને તો વર્ષા હોચી જેતે બેલે વર્ષા હેલા આમે હેતા કે ગુટે ગાડિયા કરી કરી હેને પાઈન કે ટીકે સંચય કરી પારમા
0: હે
1: ઘર છાત ઉપર જેંટા પડુચે છાવની નું બોલનું
0: હે
1: હેટા કે ફુની ગુટે આમે છુટિયાટે સે પાઈન ટાંકી ગુટે રખી કરી હેને ફુની પાઈન બચત કરી પારમા
0: બોલે ઈ વર્ષા જલ કે આમે જોદી સંચય કરી પારમુ બોલે રખી પારમુ બોલે આમ કે ઈટા ચાસ કામ તી બી કામ દબા আর ইনতি ঘর দুয়ারি লোককে বলো সবুনে তো পান দরকার হেসি একা
1: হেনে
0: ফুনি কাম দবা
1: ওই নানি ঠিক বুঝলু যে খালি এটা আমি বুঝলে নেই হে নানি
0: হ্যাঁ
1: যেত কি আমার চাষি দাদা কোকা বোবা আমাকে শুনু চন
0: হ্যাঁ
1: সবে টিকে এই সবু জিনিস শুনি করি সচেতন হলে হবা
0: যে বাবু শুন তো ই বলে খালি পোষা জল কাই যে প্যান যে হিফাসে ব্যবহার করবার কথা হে হিফাসে নেই করি করি এনে তেনে ফিকি ফুকা দেসু হ্যাঁ হেত কি বলে জনা নেই পড়ে গুটে দিন বলুছু মুই আর তোর জয় হ্যাঁ বাজার করে যাইছিলু ই আইলা বল কে বলুছু মোর তুর তো যায় সুখী আর
1: হ্যাঁ
0: হে দোকান থি বসলু আর প্যান ফুটেক মাগলু বলতো হে বোতল থি ইট কিটা বোতল থি প্যান টিকে দেলা যে কুড়ে টঙ্কা নি গলা
1: হয় কেন করবু নানি
0: বুইল মুই বইলি এ বুয়া বুয়া বুয়া ইড়কিটা পায়ন বোতল কে কুড়ে টঙ্কা দেখনু রে বাবু হ্যাঁ কাই যুগ সমিয়া হেলা আমি যদি এবিনু সচেতন হি করি প্যান কে নেই বচালু বইলে আজকে তো হে বোতল একা 100 টঙ্কা হেবা না
1: ঠিক কথা কইলু নানি যা তার সঙ্গে আর গুটে কথা দেখ আমি এই জেন ঘর দুয়ারে যেতে বলে আমি গাধুচু কি নল খুলুচু হেত কি বলে যেত কি দরকার হেত কি ব্যবহার করবার কথা আর এই জেন ঢিলি দি করি পলালে নেই হি
0: আর মোর বহ পিলা বলুচু
1: হ্যাঁ
0: খুলি দেলা নল বলে বুয়া গদ গদ প্যান যাউতিছি তার সুকে সে ফোন ধরি করি বইস্তিছি গুটে দিন হুরলি বলতো ফি কান কানরা হেলা এন্তা করি ফিটটাকে বুঝেই বসলি যে মা ধন শুন রে এন্তা নেই কর এন্তা প্যান যদি ফিকি বসলু বলে কাঁটা হবা তেনকে বুঝলা বলতো আর হেনতা নেই করবার না যেত কি বেলে দরকার একা হেত কি বলে প্যান টিকে খুলুছে হ্যাঁ আর হে ক্যাং করুছে কুসুন দৌ হে বাসন মাজুছে হে প্যান কে নি করি গছে দি দৌছে হ্যাঁ বলে টিকে বুদ্ধি বিবেক পায়লা বলতো
1: যে নানি ইটা তো আমি কথাবার্তা হউছু বললু
0: হ্যাঁ
1: যে ইটাকে আমি যেন জল সংরক্ষণ বলছন কে
0: হ্যাঁ
1: তো হে জল সংরক্ষণ বিষয় নে আজি তো আমি কথা হেলু মাত্র সচেতন ফুনি করু যে আমকে যেত কি লোক শুনুচন সবে জাগতি আর হেবে আর আমার কেনতা করি পায়ন কে সঞ্চয় করবে তার বিচার করবে
0: হয় কথা নেই আছে জল হি জীবন হেতির লাগি তুই তো খুব পাটসাট পড়িছু রে বাবু মুই তো হেত কি পাটসাট নেই পড়বার হেতির লাগি তুই খুব কথা বাকি জানিছু ই বৈঠকে আইলে একা এন্তা কথা জানি হেসি
1: যে নানি খালি কথা হউথি মা কি গানা বাজনা টিকে শোনাবু
0: শুন মা হ্যাঁ আমার যে শিল্পী দাদা আইলে না
1: হ্যাঁ
0: চল শিল্পী দাদাকে অনুরোধ গুটে করু আর গানা বাজনা তুই আর মুই টিকে শুনু

0: নানি শুনলি যে তিয়ারে গানা বাজনা কলে আমার শিল্পী দাদা তাঙ্কর দল বল বুয়া গু বড়া উসাস লাগলা বল নু
1: হ্যাঁ ওকে আর মকে নেই সে আমার যেন দাদা ননি মানে শুনুছন হেমানকে বি বনে লাগিতিবা বলতো
0: হই হই হই
1: হেতির লাগি কার্যক্রম মাধ্যমে আমার শিল্পী দাদা মনকে গুটে ধন্যবাদ গুটে দেনু
0: দেলু দেলু নেরু নানি খালি গানা বাজনা শুনলে ফুনি নাই গিয়ে হ্যাঁ আমার এই বৈঠক র মুখিয়া জিনি সুচে জ্ঞান কৌশলর কথা
1: হই হই হ্যাঁ
0: আজ বিশেষজ্ঞ আজ্ঞা আইলে না কে
1: হই হই আইলে ন দাদা গুটে কথা হইছন হ্যাঁ তুই আর মুই চল
2: অলগা প্রকার চাষ মানে বি করছন তো সেন্তা চাষ ভিতরে সরষ চাষ গোটে চাষ হে সে চাষ কে আমি কেনতা করি উন্নত প্রণালী করে পারমা সে বিষয়ে কহবা লাগি আজ আমার বৈঠক কে আইছন সদর ব্লক দেবপুর র গ্রাম্য কৃষি কর্মচারী গোপীনাথ কর তো আজ্ঞা সঙ্গে আমি কথাবার্তা করমা যে উন্নত প্রণালী কেনা করে সরষ চাষ করি হবা তো কর আজ্ঞা জুহার
3: নমস্কার
2: তো প্রথম করে কহন যে আমি এই সরষ চাষ কাজে করমা আজ্ঞা তার আবশ্যকতা কেন আছে আজ্ঞা
3: দেখুন আজ্ঞা সরষ গোটে তৈলবীজ জাতীয় ফসল তার সঙ্গে সঙ্গে এটাকে আমি মশলা ভাবে মধ্যে ব্যবহার

শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র বর্তমান পরিবেশিত হচ্ছে কেতোটি হিন্দি গীত কার্যক্রমের এথর পঙ্কজ উদাস কণ্ঠে ইউ মেরি খাতকা গীতটি

শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণীর ভবানীপাটন কেন্দ্রর। বর্তমান পরিবেশিত হচ্ছে আঞ্চলিক গীতক্রমে কলাহান্ডিয়া গীত পরিবেশন করছেন শিল্পী নবীন কুমার বাগ ও সাথী। কার্যক্রমে এথর বাটর ডেঙ্গা খজুর এই গীতটি।

শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণীর ভবানীপাটনা কেন্দ্রর বর্তমান শুণুছেন কেতোটি হিন্দি কথাচিত্রর গীত। কার্যক্রমের পরবর্তী গীতটি সব দিন আয়ো রাজ দুলারা মোগলে আজম কথাচিত্রর। গীতরচনা শকিল বতায়নি, সঙ্গীত নির্দেশনা দিয়েছেন নওশাদ, কণ্ঠদান করেছেন ওস্তাদ বড়ে গুলাম আলী খাঁ।

0: ਸੈਨਾ ਸਵਯਮ ਹੀ ਘਟ ਪੜੇ
1: ਭਾਰਤੀਯ ਸੈਨਾ।
2: କାର୍ଯ୍ୟକ୍ରମର ପ୍ରଥମେ ଶିଳ୍ପୀଙ୍କ କଣ୍ଠରେ ରାଗ ଠୁମରି ମିଶ୍ର ପାହାଡ଼ି।